മതങ്ങളെ പേരിലെ കമ്പ്രൈ വിരാട് ചുക്കു സി പി എം ചൂടി ജാപ്പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖേ തോ പായ ചട്ടാൻ ദൂഷെ কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ড এন্ড সফট এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মে ব্যাংক মে সব স্কুল অফিস দুন সুকেই সান সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়ি ছা তাও আমার মনে কই আগে ডাকে তাও তাল নো বেতাল মহিদের ফির দুকা পাইলা নি জুসি আর এ ফোন নম্বর 0215547787 98420535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড।